দাসাইশ রঙে আন্ধা কানুন ফিল্ম এলো কিশোর কুমারনি সানাজৎস লুরসুমকান পিন আনন্দ বক্সি ইয়াং লুয়াং শ্রীকান লক্ষ্মীকান্ত প্যারেলাল কাজতা শোলে ফিল্ম এলো মন্না দেতং কিশোর কুমারনি সানাজৎ আনন্দ বক্সি সোমসকানে লুয়া লুয়াং শ্রীকান আডি পরমন

দাসাং জিরংয়ে পোমে ডিগ্রিম পোমে জিক্সটেন সানাজাস ডিগ্রিম ফুলকানগুনিন পিন দেচেন আংমোতাং সেরিং চন্ডল ডিগ্রিম একরিক জাত খান সেরিং ছরল গাজে আকাশবাণী লেনি জুইনজিকতাং ইন